হয় তাই হ্যাঁ প্রোগ্রাম তাহলে ইয়ালা নি প্রোগ্রাম ক্যাম্পেন হর ঘর তিরঙ্গা হালেন লেনা জেসি দ্য এলডি নিদা।

0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। मीडियम वेव 438.6 मीटर अर्थात 684 किलोहर्ट्ज़ पर ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। श्रोताओं, लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, মা সারদা বলেছেন, যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে দ্রুত লয়ের কিছু ছায়াছবির গান। তবে প্রথমে কথা বলবো আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুবার্ষিকী। তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তিনি 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মায়ের নাম চন্দ্রমণি দেবী। ছোটবেলা থেকেই গদাধর ছিলেন খুব সরল, ভাবুক এবং ঈশ্বর ভক্ত। পাঠশালার গদবাঁধা পড়াশোনা তার ভালো লাগত না। যাত্রা, কীর্তন আর দেবদেবীর মূর্তি দেখেই তার দিন কাটত। তার দাদা রামকুমারের সঙ্গে তিনি কলকাতার কাছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসেন। কিছুদিন পর দাদার মৃত্যুর পর তিনি মন্দিরের পূজারি হন। মা কালীকে তিনি শুধু পাথরের মূর্তি ভাবতেন না, সাক্ষাৎ জীবন্ত মা হিসেবে দেখতেন। রামকৃষ্ণ বিভিন্ন ধর্মের সাধনা করে দেখিয়েছেন যে সব পথই এক ঈশ্বরের কাছে যায়। তিনি বলতেন, যত মত তত পথ। তার সবচেয়ে বিখ্যাত শিষ্য স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্তকে তিনি আধ্যাত্মিক উত্তরাধিকারী করে যান। এছাড়া রাখাল, নিরঞ্জন, শশী সহ অনেক যুবক তার কাছে আসতেন। 1885 সালে তার গলায় ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে কাশীপুরে নিয়ে যাওয়া হয়। 1886 সালের 16ই অগস্ট ভোরে তিনি দেহত্যাগ করেন। রামকৃষ্ণ দেখিয়ে গেলেন, ধর্ম মানে শুধু আচার নয়, ঈশ্বরকে নিজের করে পাওয়া। তার জীবন আজও মানুষকে সরলতা, ভক্তি আর মানবসেবার পথ দেখায়। আজ তার মৃত্যুদিনে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, আজ ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী। তার জন্ম 25শে ডিসেম্বর 1924 সালে গোয়ালিয়র, মধ্যপ্রদেশে। তিনি ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ, কবি আর 3 বারের প্রধানমন্ত্রী। তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক, কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, 1957 সালে প্রথমবার সংসদ সদস্য হন। 1998 সালে পোখরানে পরমাণু পরীক্ষা করেছিলেন। সোনার চতুর্ভুজ, হাইওয়ে প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর টেলিকম বিপ্লব, এগুলো ওনার আমলেই গতি পায়। রাজনীতির পাশাপাশি উনি দারুণ কবিতা লিখতেন। 2015 সালে ওনাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়া হয়। আজ তার মৃত্যুদিনে

তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে দ্রুত লয়ের কিছু ছায়াছবির গান। তাহলে শুরু করছি চিরদিনই তুমি যে আমার ছায়াছবি থেকে, গানটির শিল্পী জিৎ গাঙ্গুলী।

শ্রোতাবন্ধুরা গানটি শুনলেন অন্নদাতা ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, এবারের গানটি সুজয় ভৌমিকের কণ্ঠে তৃষ্ণা ছায়াছবি থেকে।

0: আকাশবাণী শ্রী বিজয়পুরম উদযাপন করছে হর ঘর তিরঙ্গা 2026। স্লোগান, আসুন একত্রিত হই, আসুন উদযাপন করি হর ঘর তিরঙ্গা 2026। গর্বের সাথে আমাদের দেশ উদযাপন করছে একসাথে আপনার পতাকা, আপনার গর্ব, আমাদের দেশ। হর ঘর তিরঙ্গা পোর্টালে তিরঙ্গার সাথে সেলফি আপলোড করুন, www.harghartiranga.com দেখুন এবং ভারতের একতা ও গর্বের সবচেয়ে বড় উদযাপনের অংশ হন। ডিজিটাল প্রচারে অংশ হিসাবে জাতীয় গান বন্দে মাতরমের বাণী স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা ছবিতে ভেসে উঠবে। অভিযানের সময়সীমা 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। আসুন আমরা সবাই মিলে হর ঘর তিরঙ্গা 2026কে মহাসমারোহে সফল করে তুলি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য

ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর, নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।
1: শ্রোতাও, অভি আপ বাংলা কার্যক্রম শুন রহে থে। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ পর ইয়ে আকাশবাণী কা শ্রী বিজয়পুরম কেন্দ্র হ্যায়। এস সময় শাম কে 6 বজে হ্যায়। প্রস্তুত হ্যায় সঙ্গীত সঙ্গিনী কার্যক্রম। কার্যক্রম কা পহলা গীত হমনে লিয়া হ্যায় ভাবি ফিল্ম সে। গীতকার হ্যায় লতা মঙ্গেশকর।

শ্রোতা অভিয়া ছোটা নাগপুরী লোকগীত শুন রহে থে। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ পর ইয়ে আকাশবাণী কা শ্রী বিজয়পুরম কেন্দ্র হ্যাঁ। অব লিজিয়ে সুনিয়ে দেশ গান।